0: চৰাইদেউ কা যো আমাৰ এছ'চিয়েচন দোষে ভাইকন মুণ্ডা ধেমাজি সে বিমল বসুমতারী লকেন্দ্র বর্মা জি হে প্রেমজিৎ চক্রবর্তী অনব কুমার ভট্টাচার্য জি হে আর আমার রমেশ প্রজাপতি হে রমেশ পাত্র হে জগেন্দ্র রৌফি হে আর অঞ্জলি বসুমতারী ডেরাসর বসুমতারী হে আর আপকো ভি তো ইয়ে গানা ডেডিকেট রহেগা
1: জি জি মে ভি জরুর সুনুঙ্গা
0: আর আর জি নুরি ম্যাম কো ভি ইয়ে গানা ডেডিকেট রহেগা
1: ওকে
0: জি আর সবি দোস্তো কে লিয়ে মে গানা কো ডেডিকেট কর রহা হু সবকো সুনানা চাহতা হু
1: জি জি জি সবি দোস্তো কো আপ ইস গীত সুনানে চাহতে হ্যাঁ তো অমল বসুমতারী জি কল করনে কে লিয়ে বহুত বহুত শুক্রিয়া হম আপকো আপকে পছন্দ কা গানা সুনা রহে হ্যাঁ।